0: শেষ হলা অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর ৮৮তম ভাগ। এই ভাগরে কণ্ঠদান করে অরবিন্দ মুদুলি, সুভাষ দাস, লক্ষ্মীকান্ত পালিত, নন্দিতা ভঞ্জ এবং শিবরাণী মহাপাত্র। বেতার সম্পাদনা ডক্টর বিচিত্রানন্দ মহান্তি, সঙ্গীত পরিচালনা তারাকান্ত পণ্ডা, বর্ণনা বসন্ত মহান্তি, প্রযোজনা সুহাস মহান্তি। শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্রর। শুনন্তু কৃষি সূচনা।
1: প্রিয় চাষী ভাই ও ভৌণী মানে, আখু ফসলরে ঘাসুয়া রুগুড়িয়া রোগর নিয়ন্ত্রণ পাই আক্রান্ত গছকু ওপাড়ি দূরে পোড়ি নষ্ট করে দিয়ন্তু। এই রোগর বাহক যৌপোকর পরিচালনা পাই একর প্রতি ৪০ গ্রাম থায়োমেথোক্সাম নামক কীটনাশক কিংবা ৫০ গ্রাম এসিডামিপ্রিড নামক কীটনাশক কিংবা ৬০ মিলিলিটর ইমিডা ক্লোপ্রিড নামক কীটনাশক ২০০ লিটর পানিরে মিশাই সিঞ্চন করন্তু। অমল পরে চীনাবাদামকু পলিথিন যুক্ত বস্তায় সাইতি রখন্তু। পলিথিন যুক্ত বস্তা ভিতরকু বাহারর আর্দ্রতা সহজরে পশিপারে নাহিঁ। ৩০ কিলোগ্রাম বিহন পাই ২৫০ গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড বস্তা অনুসারে গোটিয়ে প্লাস্টিক ডবারে কনারে ঝুলাই ডবা মুহ বন্ধ করে বস্তা মঝিরে রখন্তু। ডবা ভিতরকু বায়ু প্রবেশ করিবা পাই মোটা ছুঞ্চিরে ডবার উপরিভাগরে কেতোটি কোণা করে দিয়ন্তু। বস্তার মুহ বাঁধি বস্তাটিকু সিধা ভাবে বায়ু চলাচল করুথিবা ঘরে সাইতি রখিলে বাদামর গজা শক্তি ৮-১০ মাস পর্যন্ত সুরক্ষিত রহে। বাইগণ বর্ষসারা চাষ করা যাই পারিব। মুখ্যতঃ ওড়িশারে জানুয়ারিরু ফেব্রুয়ারি, জুন জুলাই ও সেপ্টেম্বরু অক্টোবররে এহা করা যাইথায়। তলিঘেরা পাই সর্বদা নুয়া নুয়া স্থান বাছন্তু। ৪টি নর্সরি বেড বা তলি পোটাড়ি ২৫ ফুট লম্ব, ৪ ফুট চৌড়া ও ৬ ইঞ্চ উচ্চর পোটাড়ি করন্তু। এক একর জমিরে চারা লগাইবা নিমন্তে ইহা যথেষ্ট অটে। এক একর বাইগণ চাষ পাই ২০০ গ্রাম উন্নত কিসম বিহন এবং ৮০ গ্রাম শঙ্কর কিসম বিহন আবশ্যক হইথায়। আম রাজ্যর জলবায়ু পাই বাইগণর কিছু উন্নত কিসমগুড়িক হেলা উৎকল তারিণী, উৎকল মাধুরী, সফেদ মোতি, ভিএনআর লং পর্পল, অক্সিতা, ভিএনআর ৫, ভৈরবী, বরিগুমা রাউন্ড ইত্যাদি। বিহন বুণিবা ১০ দিন আগরু প্রতি পটাড়ে ২০ কিলোগ্রাম ভাবে শুখিযাই গুণ্ড ক্ষতকু মাটিরে মিশাই দিয়ন্তু। বর্তমান সময়ে দিনর তাপমাত্রা বৃদ্ধি পাউথিবারু কখারু জাতীয় পনিপরিবারে উচ্ছুর পত্রপোড়া রোগ দেখাদেবার সম্ভাবনা রয়েছে। এর নিরাকরণ পাই কার্বেন্ডাজিম ১২% সহিত মাঙ্কোজেব ৬৩% ডব্লুপি মিলিত ফিম্পিনাশক ২ গ্রাম প্রতি লিটর পানিরে মিশাই সিঞ্চন করন্তু। ভেন্ডিরে ফল ধরিবা অবস্থায় গণ্ঠি ও ফলবিন্ধা পোকর প্রাথমিক অবস্থায় পরিচালনা পাই একর প্রতি ৬০০ মিলিলিটর নিম্ব আধারিত কীটনাশক ১৫০০ PPM আজা ডিরাক্টিন কু ২০০ লিটর পানিরে মিশাই সিঞ্চন করন্তু। কিংবা একর প্রতি ৮০ গ্রাম এমামেকটিন বেঞ্জোয়েট নামক কীটনাশক কিংবা ৮০ মিলিলিটর ক্লোরাট্রানিলিপ্রোল নামক কীটনাশক কিংবা ৩০০ মিলিলিটর পাইরা ডিলে নামক কীটনাশক ২০০ লিটর পানিরে মিশাই সিঞ্চন করন্তু। লঙ্কামরিচ ফসলরে বর্তমান সময়ে অষ্টপদী লাগিবার সম্ভাবনা রয়েছে। অষ্টপদী দ্বারা আক্রান্ত লঙ্কামরিচ গছর পত্র তলকু মোড়ি হয়ে যাই এবং মোচা হয়ে যায়। পত্রর ডেম্ফ অধিক লম্বা হয়ে পরে শুখি মরিযায়। রাসায়নিক উপায়ে লঙ্কামরিচ ফসলরে অষ্টপদীর পরিচালনা পাই একর প্রতি ৬০০ মিলিলিটর প্রোপারাজাইট নামক কীটনাশক কিংবা ১৬০ মিলিলিটর স্পাইরোমেসিফেন নামক কীটনাশক কিংবা ২৫০ গ্রাম ডাইনোটিফ্যুরান নামক কীটনাশক ২০০ লিটর পানিরে মিশাই সিঞ্চন করন্তু।
0: শুনিলে কৃষি সূচনা। এথর শুণন্তু পানিপাগর সূচনা। চাষী ভাই ও ভীমানক মিলিথিবা পানিপাগর সূচনা অনুযায়ী আসন্তা ২৪ ঘণ্টা মধ্যে রাজ্যের বালেশ্বর, ভদ্রক, যাজপুর, কেন্দ্রাপড়া, জগৎসিংহপুর, কটক, কলাহান্ডি, নবরঙ্গপুর, রায়গড়া, কোরাপুট, ମାଲକାନଗିରି, ଗଜପତି, ଗଞ୍ଜାମ, ପୁରୀ, ଖୋର୍ଦ୍ଧା, ନୟାଗଡ଼ ଆଦି ଜିଲ୍ଲାମାନଙ୍କର କେତେକ ସ୍ଥାନରେ ଏବଂ ସୁନ୍ଦରଗଡ଼, ଝାରସୁଗୁଡ଼ା, ବରଗଡ଼, ସମ୍ବଲପୁର, ଦେଓଗଡ଼, ଅନୁଗୁଳ, ଢେଙ୍କାନାଳ, କେନ୍ଦୁଝର, ମୟୂରଭଞ୍ଜ, ସୋନପୁର, ବୌଦ୍ଧ, ନୂଆପଡ଼ା, ବଲାଙ୍ଗୀର ଏବଂ କନ୍ଧମାଳ ଆଦି ଜିଲ୍ଲାମାନଙ୍କର ଗୋଟିଏ ଦୁଇଟି ସ୍ଥାନରେ ସ୍ୱଳ୍ପରୁ ମଧ୍ୟମ ଧରଣର ବର୍ଷା କିମ୍ବା ଘଡ଼ଘଡ଼ି ଶୀତ ବର୍ଷା ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ଶୁଣିଲେ ଚାଷୀ ଭାଇ ଓ ଭଉଣୀମାନଙ୍କ ପାଇଁ ମିଳିଥିବା ପାଣିପାଗର ସୂଚନା।

0: অতিরিক্ত সময় প্রদান করা যাইছি বলি সিবিএসই কহিছে। পূর্বরু এই প্রক্রিয়া লাগি আজি শেষ তারিখ ধার্য করা যাইথিলা। ভেনেজুয়েলার কার্যকারী রাষ্ট্রপতি ডেলসি রোড্রিগুয়েজ গতকাল মুম্বাই ঠারে পৌঁছিছন্তি। ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমান বন্দরের ভারতের অবস্থাপিত ভেনেজুয়েলার রাষ্ট্রদূত পি কে অশোক বাবু রাষ্ট্রপতি রোড্রিগুয়েজকে স্বাগত করেছিলে। পরে শ্রীমতী রোড্রিগুয়েজ ঐতিহাসিক তাজমহল প্যালেস হোটেল পরিদর্শন করেছিলেন। সেখানে তাঙ্কু পারম্পরিক ভারতীয় শৈলীরে স্বাগত করা যাইথিলা। এই অবসরের ভারতের উৎকৃষ্ট ঐতিহ্যর প্রতীক ভাবে এক সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করা যাইথিলা। নয়াদিল্লির ত্যাগরাজ স্টাডিয়ামে আজ বিকশিত ভারত পাইঁ যুবপিঢ়ি মাই ভারত ইউথ কনভেনশন অনুষ্ঠিত হব। যুব ব্যাপার ও ক্রীড়া মন্ত্রণালয় অধীনস্থ মেরা ইউবা ভারত পক্ষরু এই সম্মেলনের আয়োজন করা যাচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তরু 6000 অধিক যুব প্রতিনিধি এতে যোগ দেবে। দেশব্যাপী জারি রয়েছে ক্ষেত বচাও অভিযানে গতকাল সুদ্ধা 9,42,000 ঊর্ধ্ব কৃষক সামিল হয়েছেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় পক্ষরু এই সূচনা দিয়েছে। মন্ত্রণালয় কহিছে কৃষিক্ষেত্রের সন্তুলিত সারর ব্যবহার, মৃত্তিকা উর্বরতা সংরক্ষণ এবং নিরন্তর কৃষিকার্যকে প্রোৎসাহন দেওয়া উদ্দেশ্যে মন্ত্রণালয় পক্ষরু এই অভিযান আরম্ভ করা যাইছে। এ পর্যন্ত এই অভিযান অধীনরে 17,800 ঊর্ধ্ব সচেতনতা কার্যক্রম এবং প্রায় 3,700 তালিম শিবির মধ্য আয়োজিত হয়েছে। তালিম শিবিরের চাষীমানক সন্তুলিত সারর ব্যবহার, মৃত্তিকা স্বাস্থ্য পরিচালনা এবং চাষ কার্যে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিকে আপণাইবা উপরে প্রশিক্ষণ দিয়েছে। এই তালিম শিবির করে 1,57,000 ঊর্ধ্ব কৃষক অংশগ্রহণ করেছেন। এতদ্ব্যতীত 8,850 ক্ষেত্র প্রদর্শন মাধ্যমে জৈবিক এবং বিকল্প পুষ্টির ব্যবহার ও সমন্বিত পুষ্টি পরিচালনা পদ্ধতি সম্পর্কে চাষীমানকে সচেতন করা যাইছে বলে মন্ত্রণালয় কহিছে। গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দা প্রথম ভারতীয় ভাবে নরওয়ে চেস টাইটল হাসল করে ইতিহাস সৃষ্টি করেছেন। অসলোঠারে অনুষ্ঠিত ফাইনাল রাউন্ডে সে জর্মানর ভিনসেন্ট কিমেনকে পরাস্ত করে এই সফলতা হাসল করেছেন। চেন্নাইর এই 20 বর্ষ বয়স্ক চেস খেলাড়ি দ্বিতীয় থর লাগি নরওয়ে চেস চ্যাম্পিয়নশিপ্রে অংশগ্রহণ করেছিলেন। দক্ষিণ পশ্চিম মৌসুমী কেরলমে অধিক ঘনীভূত হইতিবা দৃষ্টি রাজ্যের উত্তরাঞ্চল জেলাগুড়িকে আসন্তা 9 তারিখ পর্যন্ত প্রবল বর্ষা হেবা নেই ভারতীয় পানিপাগ বিভাগ পূর্বানুমান করেছে। এথিলাগি মালাপুরম, কোজিকোড়ে, ওয়াইনাড, কন্নুর ও কাসারগড়া জেলা লাগি আজপাই সতর্ক সূচনা জারি করা যাইছে। প্রতিকূল পাগ লাগি কতক জেলার শিক্ষানুষ্ঠানগুড়ি মধ্যে ছুটি ঘোষণা করা যাইছে। এই সময় মধ্যে সমুদ্র অশান্ত রহুতবা দৃষ্টি মৎস্যজীবী মানে কেরলম, লাক্ষাদ্বীপ ও কর্ণাটক উপকূলবর্তী সমুদ্র মধ্যকু ন যাওয়া লাগি পানিপাগ বিভাগ পক্ষরু সতর্ক করা যাইছে। মুখ্য সংবাদগুড়িক পুনি থরে বিশ্বরে দেখা দেইতিবা আর্থিক সংকট সত্ত্বে দেশের আর্থিক অভিবৃদ্ধি হার 7.7% রহিবা এক সুদৃঢ় ভারতীয় অর্থব্যবস্থার প্রতিফলন কহিলে প্রধানমন্ত্রী। রুষর পঞ্চম পিঢ়ি স্টিলথ লড়ুয়া বিমান সুখই SU-57 ভারতক দেওয়া লাগি আগ্রহ প্রকাশ কলে রাষ্ট্রপতি ভ্লাদিমির পুটিন এবং প্রথম ভারতীয় ভাবে নরওয়ে চেস টাইটল হাসল করে ইতিহাস সৃষ্টি কলে গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দা। সংবাদ শেষ হেলা।
1: আকাশবাণী কেন্দুঝর সময় সকাল 7:25 প্রচার করুছু ভক্তিগীত কণ্ঠশিল্পী সৌরভ নায়ক।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: আচ্ছা দাস বাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: শুনন্তু বাগতা গীত পরিবেশন করছেন মাধিয়া তড়ওয়ার এবং সাথী।

0: শ্রোতা বন্ধু, আপনারা টিউন করেছেন 100.1 FM আকাশবাণী কেন্দুঝর। আর বর্তমানে শুনছেন ওড়িয়া এবং হিন্দি চলচ্চিত্র সহিত লঘু সঙ্গীতর এই কার্যক্রম ইন্দ্রধনু।
1: আমার রাজ্যরে এবে স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর কার্যক্রম আরম্ভ হয়ে যাইছি। এথিপাই 30 মে 2026 28 জুন 2026 পর্যন্ত বুথ স্তরীয় অধিকারী মানে প্রত্যেক ঘরক ঘর যাই প্রতি নির্বাচকঙ্ক দুইটি পরিগণনা ফর্ম দেবে। ফর্ম গুড়িকু voters.eci.gov.in ওয়েবসাইটরু মধ্য ডাউনলোড করে পারিবে। ফর্ম দুইটি পূরণ করিবা পরে এহাকু বিএলঙ্ক নিকটরে দাখল করন্তু এবং তাঙ্কঠারু প্রাপ্তি স্বীকার গ্রহণ করন্তু। অধিক সূচনা পাই ভোটার হেল্পলাইন নম্বর 1950 কো কল করন্তু কিংবা ভোটার সার্ভিস পোর্টাল কিংবা ইসিআই নেট অ্যাপ রে বুক এ কল উইথ বিএলও সুবিধার উপযোগ করন্তু। মুখ্য নির্বাচন অধিকারী ওড়িশাঙ্ক দ্বারা জনহিতরে জারি।
0: কার্যক্রমরে বে শুনন্তু পতিতা হিন্দি চলচ্চিত্রর গীত। গাইছন্তি লতা মঙ্গেশকর, সঙ্গীত দেইছন্তি বাপ্পি লাহিড়ী।

0: আকাশবাণী কটক পরবর্তী কার্যক্রম যুববাণী।
1: প্রধানমন্ত্রী সূর্যঘর মাগণা বিজুলি যোজনা বিদ্যুৎ বিল হ্রাস করা সহ পরিবেশকু মধ্য সুরক্ষিত করে পারিবে। এহা সহিত উভয় কেন্দ্র ও রাজ্য সরকারক তরফরু 1,38,000 টাকা পর্যন্ত সাবসিডি পাইবে। আজি হি পিএম সূর্যঘর যোজনা পাই আবেদন করন্তু, নিজ ছাতরে সৌর প্যানেল লগান্তু।
2: আম রাজ্যরে এবে স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর কার্যক্রম আরম্ভ হয়ে যাইছি। এথিপাই 30 মে 2026 রু 28 জুন 2026 পর্যন্ত বুথ স্তরীয় অধিকারী মানে প্রত্যেক ঘরকু ঘর যাই প্রতি নির্বাচকঙ্কু দুইটি পরিগণনা ফর্ম দেবে। ফর্ম গুডিকু voters.eci.gov.in ওয়েবসাইট রু মধ্য ডাউনলোড করি পারিবে। ফর্ম দুইটি পূরণ করিবা পরে এহাকু বিএলঙ্কু নিকটরে দাখল করন্তু এবং তাঙ্কঠারু প্রাপ্তি স্বীকার গ্রহণ করন্তু। অধিক সূচনা পাই ভোটার হেল্পলাইন নম্বর 1950 কু কল করন্তু কিংবা ভোটার সার্ভিস পোর্টাল কিংবা ইসিআই নেট অ্যাপরে বুকে কল উইথ বিএলও সুবিধার উপযোগ করন্তু। মুখ্য নির্বাচন অধিকারী ওড়িশাঙ্ক দ্বারা জনহিতরে জারি।

শ্রোতা বন্ধু আজি তো সময় হয়েছে তেবে আজির কার্যক্রমকু এইটি রাখুছু। আজির কার্যক্রম প্রযোজনা ও পরিচালনা দায়িত্বে থিলে দুর্গা মাঝি এবং উপস্থাপনারে মু থিলি নিহারপাড়া পটনায়ক। আজি পই তাহলে বিদায় দিয়ন্তু, রহুছু, নমস্কার।